আসানো আজাদি চাম সে ভরে বলে বলে রে তো ফুড়ে এসানো হ্যাচ দেশভক্তি গীত আইকুন পুষ্পাঞ্জলি ইহা কারে ইয়া খেড়াক নিরূপ খেদা।